শ্রোতবন্ধু বর্তমান প্রস্তুত করুছু ভক্তিগীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি। কার্যক্রমর প্রথম গীতটি শুনন্তু ডক্টর ঋষিকেশ পণ্ডাঙ্ক রচনার, কণ্ঠদান করেছেন লক্ষ্মীনারায়ণ বেহরা।

0: তারাতারিণী মন্দির।
1: আচ্ছা, তারাতারিণী মন্দির কেবে যাইছিল? যাইছিল নাই, ইয়ে চৈত্র মাসরে যাইছিল না, যাত্রা যে হচ্ছে। আচ্ছা, বহুত ভাল লাগিছে, ঠাকুরাণীকে পূজা করতিব নাই? সে পাহাচ চড়িকি গেল না, পাহাচ চড়িকি গেল না, এপটে গেল হরি,
0: পাহাচ চড়িকি গেল,
1: মজা আসতিব নাই? কেতরা পাহাচ হচ্ছে কই বলিব? কেতরা পাহাচ হচ্ছে গণিচ না নাই?
0: না গণিনি।
1: গণিন নাই, বহুত বড়িয়া, আউ থরে গলে গণিকি মতে কহিব। হুম, আচ্ছা, বহুত বড়িয়া কথা। তুমি ভবিষ্যতে কোন হব বলে ভাবিছ কইবটি? কলেক্টর হব নাই? হুম, খুব পরিশ্রম করিয়া পড়িব। হুম, কলেক্টর হইকি লোকমানকে সেবা করিব না?
0: হ্যাঁ,
1: বহুত বড়িয়া কথা। ঠাকুরি করন্তু, তুমি ভবিষ্যতে কলেক্টর হো, বাপা মাঙ্কর খুব না কর, সমস্তঙ্কু খুব সাহায্য কর। আকাশবাণী তরফ অনেক অনেক ধন্যবাদ।
2: হুম, গীত শুণু শুণু, গপ শুণু শুণু, সময় কহিলাণি কার্যক্রমকু এইটি রখিবাকু। তাহলে উঠ যিবা।

শ্রোতা বন্ধু, বর্তমান প্রস্তুত করছু আমার প্রায়োজিত ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে। প্রায়োজক হচ্ছন্তি সম হসপিটাল শীতলাপল্লী ব্রহ্মপুর। আজ এতে শুনিবে হৃদঘাতর লক্ষণ, কারণ, প্রতিকার। এ সম্পর্ক আলোচনা করেছেন ডক্টর বদ্রি দণ্ডপাণি। আজ উপস্থাপনায় অনেক পুষ্পিতা পটনায়ক।

বিশেষ কার্যক্রম গীতাঞ্জলি যে আমি শুনাইবু আপনার কতটি বছা বছা সুন্দর মন ছুঁয়া কথাচিত্র গীত এবং করা কিছু গপসপ কিন্তু তা পূর্ব শুভকামনা জনাইবি আমার সেই শ্রোতা মানুষ যে আজ রয়েছে জন্মদিন ও বিবাহ বার্ষিকী উইশ ইউ এ ভেরি হ্যাপি বার্থডে অ্যান্ড উইশ ইউ এ ভেরি হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি ঠাকুর আপনার সমস্ত স্বপ্নকে পূর্ণ করতু দীর্ঘায়ু করতু আপনার স্বাস্থ্য দিকে তা সহ সবু কার্যের সফলতা দিকে তবে আসন্ত শ্রোতা বন্ধু এই প্রার্থনা ও শুভকামনা সহ আরম্ভ করা আজ গীতাঞ্জলি কার্যক্রম।

শ্রোতাবন্ধু গীতাঞ্জলি আমি সবুলে চেষ্টা করু আপনার পছন্দর গীত দেওয়া তেমন শুনে থাকে গীতাঞ্জলি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র এফএম ব্যান্ডর 100.6 মেগাহার্জ যোগে ও প্রসার ভারতীয় মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর অ্যাপ যোগে।

0: जैसे कि आप जानते हैं, विविध भारती हर महीने करता है अपनी एक महफिल सृजन भारती। इस बार सृजन भारती लेकर आ रहा है लोक संगीत की भीनी खुशबू और कुछ दिलचस्प बातों का गुलदस्ता। और ये कार्यक्रम होगा एक मुक्ताकाशी रंगमंच पर 21 मई शाम 6:30 पर। लोक संगीत और कुछ दिलचस्प बातों से सजा रंगारंग कार्यक्रम। आयोजन स्थल है ज्ञान सागर मुक्ताकाशी ऑडिटोरियम रघुनाथ टावर के सामने।
1: এতলিজন শুনুথিলে বিধার্থী কার্যক্রম রিলে করে প্রচার কল আকাশবাণী বিধার কেন্দ্র মুম্বাই রু কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র রু প্রসারিত হচ্ছে এফ এম ব্যান্ড 6.6 মেগাহার্টজ যোগে। শ্রোতা বন্ধু আপন মানে কার্যক্রম শুনি পারছন্তি এক সময়ে আমার প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর মাধ্যমে। আকাশবাণী ব্রহ্মপুর চলিত অধিবেশনের সন্ধ্যায় আরম্ভ আসছে কতটি ওড়িয়া ভক্তি গীত। আজ এই ক্রমে আমরা নেইছু প্রথম ওড়িয়া ভক্তি গীতটি ক্ষমাসাগর ভজন অ্যালবম রু গীতটিকে গাইছেন কুমার বাপি। অলেখ বিষ্ণুঙ্ক গীত রচনায় সঙ্গীত দিচ্ছেন সঞ্জয়। তাহলে আসুন শুনিবা ক্ষমাসাগর ভজন অ্যালবম্র গীতগুড়ি।